আরে উড়া গোলার মাই তেরি চুনারিয়া লহরাই, জগ সে হারা নহীঁ মে খুদ সে।